দিয়ে আজার দে মা আঠারো সালে রাং কে দিন দেখা কই জায়গা আস যোগী আয়া রোগী আয়া স্বামী আয়া গোসাই আয়া রঙে রঙে সারেঙ্গি বজায় রঙে রঙে লোক আতা করণ বাপু ওজন কে গো ও আজ ইতিহাস জি আজাদ দিয়ে ইতিহাস আজ কাই কাই তো 22-23-24 সাল বে না গেছে ইতিহাস চালু ছ করণ ভজন কছ বোলের কারণ ছ নামের সারা ছ ভগবানের জাগে বাপন সদা কর রে আজ ভগবানের কাই কছ লোক কাই ভি কেল ছ জের ঘরে মত ছ জের কন ভগবান আও ছ আজ লিম্বা মহারাজ শোভা বাই দেবী প্রেম ছ করণ আজের ওরো সারা ছ আপন কে কাই ছ লোক কাই কছ ওর কন কাই ছ করণ ভজন কাই কছ মত বো।